চলে গেল উনি অফিস আছে নেশাগরে বাড়িতে। তারপর বললাম দাদা হাতের এই বাড়িতে ফিরে না আসা পর্যন্ত তুই তো এখানে আসবি না, উপরন্তু আমার বোন সয়নি আর এই মাসে।